0: আমি হার গাড়ি আগাড়ি সার্ভিস মিনিট অগম নেমে গাড়ি কুরিয়ে মেগেন্দা রাজ্য হিন্দু আগে মেয়েদ শেষ কুরিয়ে গেন্দা ইনু গাড়ি তিরি সিং মা হামিয়া দেন শোক কুরেস বি ফাহা কলি হে কমে দু হেকি শোক সে হুন তেরিনা বেনু মানিকা লাবাই মাউলো মা তাই হুন তেরিং বেরব মাইকি গ কুরিয়ে মেগেন্দেন হে মেয়েদ সম শোক বেরব লবম বেনু লবা কম গবানম পি এস এম এ আ মেদুর কো হুন তেরিনা নন নোট কুরে ভে ডি এফ এম 91 মি পেজ মেসেজ কুরা ওয়ানি নন নোট কোফা বেভারিং তেরি মি হার মি ভনি বেভারি কা গুলিফা ওয়াক দাক্কা লানা মে মি গুলা লাফনি মালাকা আসসালামু আলাইকুম মালাকা
1: وعليكم السلام
0: كوبا كيني هالو
1: هالو دنيا مولاني هما ايكا ده غوتكا
0: سمايا ملكايا هما ايكا هوا غوتكا عدو ميا دميا ناني دو روغا فوري بارو فهم
1: مولا مي هارو كون نصر كا اوكي
0: عدو اس تيجي هيني هما مي ايكا كارو كا هاگين غادا كمو جينا دو مارب بالي كل لافي دو كيني لبالي روغا غندي تي তাহলে বড়ুয়ারু স্বে কারণে তো রোগা লম্বা লাফি রেমেডি থাকা
1: বুনি
0: উকুলেঙ্গে সমাজ বড়ে হিবানি আডো হানি খান
1: দেখো
0: বাকি বেলা নিঙ্গে মালাকা উফার দুহা কাইদে
1: আ থ্যাংক ইউ

ইসলাম দেনুগে মাতিবেরিকম বায়ান করাওয়াফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাওয়াফাওয়া হাদিস হেগে বারনা গাওয়ানি ম্যাং আল্লাহ এদে বেফাকালন্না রুসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালভিয়ে আল্লাহ রুসুল লেভি উমর বুনুল খাত্তাব ফতুগে আহুলবেরিঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি ওয়াডাগে নেভি সিটিয়েন হিপ্পাওয়াগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাওয়াডাগেন একলেগে ফাণং এ সিটি বিদালভে দেভিয়ে ফহে ইতুরে কলেগে ফাণ কোফাইস করাওয়া বিদালভিয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাওয়া এ ওয়াহকতা গাবুল করে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরাণা ফুলু একলাঙ্গে ইয়াদু কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেওয়া বিদালওয়ামে তিয়া মামিয়ুঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালাতাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়ামেগেন ওয়াগুতুগে এ বামি হুন্না এবহি ফতুগে হুলওয়েরিনা তিয়া বামি হুন সুওয়ালেন নুকুরাশে এমিহুন তেদ বহুন জবাবু দিফিনামা তিয়াবামিহুন এবস দুগু কোফানে নুয়াতা এবামিহুন দুগু বহুন জবাবু দিফিনামা তিয়াবামিহুন এবস তেদ কোফা হুটে তিমা কালেগে ফাণুগে ফুরাণা ফুলু একলাঙ্গে ইয়াদু গুদুরে ফুলু গাওয়া কালাং গন্দেব্বা বিতাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুননেবিনামা একলেগে ফাণাম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডাগন্নাম জহি ওয়াডাগতি হে কেতে রাসূলা

0: রহমানন্ত রহিমন্ত আল্লাহ গে ইসমু ফুলুম ফাশা গেল নামে তহা মিয় কুরত গে মুরাদ দেন ওড গেম বানি আল্লাহ
1: মানজালনা আলাইকাল কুরআন লিতাশকা
0: তিমান রাসকালাং গে খলে গে ফান গে মচ মে কুরআন বাওয়া লেভি খলে গে ফান গে হিপ্পুলু দতবে আবা জবির মকনুনে
1: ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা
0: আল্লাহ বিরুইতওয়া মিহকা হাঁদাং কদ্দিন মেখম গা মেনুই তিমান রসকলাঙ্গে এ কুরআন বাওয়াইন বিলবমে।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্ত
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: আদি খালেগ ফানুগে কিহিলি ফাইপুল দশা খালেগ ফানুগে অ্যাপুল লব্বাস এভেস বালি মারু খামের নেতি হুদুক বিদা বিদা অন্য গতুগা এ অ্যাপুল নুকুন্নানে এই এহেম মুআজিজা থেকে গতুগে তিমান রাসখালাঙ্গে বড়ে তি মুআজিজা তেরেম ভাই খালেগ ফান দেখেও মাঠাকে
1: اذهب الى فرعون انه طغى
0: فرعون গাত খালেগ ফান ওয়াডা গন্নাওয়াস হামাকাশাওয়ারুম ফুরে দুমগা এনা হদ্দ ফহানালা হিঙ্গচ্চে

0: রহমানন্ত রহিমন্ত আল্লাহু বি ইসমি ফুরুম ফাশাগান নামে
1: ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি
0: আদি তিমান খলেগ ফানুগে আহুল ওয়েরিঙ্গে তেরি ওয়াগি ওয়েরিয়া কু তিমান খলেগ ফান লবান দেব
1: হারুন আখি
0: এই তিমান খলেগ ফানুগে আহ হারুন গে ফানে
1: উশদুদ বিহি আজরি

0: আদিথিমঙ্খলে ফানুগে খান্তগা এবাহি রসুল খামাই এখন তবলীগ কুরবুমগে মসুলিয়তগা এখলে ফান বাবের খুরবান দেব
1: কাই নুসাব্বিহাকা
0: কাসীরা আলামিন ইবারাস খলাঙ্গে গিনগিনেন তাসবীহ দিনে মটকে
1: ওয়া নযকুরুকা কাসীরা
0: আদি গিনগিনেন আলামিন ইবারাস খলাঙ্গে হন্দমকলো মটকে
1: ইন্নাকা কুনতা বিনা বাসীরা
0: হামাকাশাওয়ারুম আলামিন নামেদু মোলাবল্লাওয়া ওডিগিমওয়া খলাহুকামগা ইবরাস খলাঙ্গে ওডিগিম বামুয়ে
1: ক্বাল ক্বাদ উতিতা সুলাকা ইয়া মূসা
0: একলাঙ্গে ওয়াহি কুরবি এ মূসা গে ফানে হামাকাশাওয়ারুম খলে গে ফানু এদিওয়াডা গন্নওয়া খান্ত খলে গে ফানু দিব্যাফি
1: ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা
0: আদি হামাকাশাওয়ারুম তিমন রসকলাঙ্গে খলেগ ফানগে মচ্চ এহেম ফহরকু ধর্মবন্থবে ওডিগেম বিমি

0: বিদাল হিন্দে খিরু ফদু আরুয়া এ দারি খালুম বেলে হেটমং হওয়ালওয়ান মিহক তিয়া ব্য মিহুন থিমন দকং হইয়ে ফাহে মিগতুন থিমন রসকলাঙ্গে খালে গে ফানুগে ম্য খমনাগে আরিহ খালে গে ফানু আমরা গেন্দবিমে এই একমনাগে লোফুল ফিনিকং হাচলু মঠকে আদি একমনা হিতাম নুকুরবু মঠকে আদি খালে গে ফানু মিহকো কতুলু কুরবুমুন লিবডাগেন্নবি হিতাম ফুলুম তিমন রসকলাঙ্গে খালে গে ফানু মিঞ্জু কুরবিমে আদি খালে গে ফানু ফুরহমায়ং ইমতিহান কুরবিমে এ মূসাগে ফানে মদিয়ানগে আহুলুয়েরিঙ্গে তেরেগা আহর তাকে বন্দিং খালেগ ফান হুন্নেবিময় দেং মিমবর কুরব্বা ফাওয়া গুতগ মতিং মিতন খালেগ ফান থেবডাগতি এ
1: ওয়াসতানাতুকা লিনফসি
0: আদিতিমন রাসকলাগে আটকা এবহি ওয়াহিয়াই রিসালাত তাবলীগ কুরবু মটকা তিমন রাসকলাগে খালেগ ফান খিয়ার কুরবিমে
2: দিবেহি এফএম দিবেহি নায়কু নোয়াদিয়া একে মেগাহার্টজ।

0: දිවහිම් දිවහින්නායකු නොමදිහ එක මෙගහටස්
1: ඒ කොඩකො පාත ජෙහිලම ආරම හා කෑරි ගති මේ මිහ උඳගවාන ඒන ජා පින්නම් බලනු ෆැන් හිසාබයගන තිබෙනවාන
2: ඔබ මිතා හුන ඩස්බින් එහෙරිද මේ වෙස් ඩස්බින කන්නු දාමානි
3: මාමා හාලු කිහිනේ අල්හම්දුලිල්ලාහ් දරිෆුළු මංගෙ හාලු කිහිනෙත්ත
4: ආරම මෙස් රංගල මාමා කොංකමෙතති කොල්ලනි ගෙනේ මාමා ආරමින් අත
3: মাম তি হাবরকম উলে এন কামে নে আহার মেন তি কা কল্লা ফানো
5: দারি ফুলো মেন হাই দা রাঙ্গড়ে তিগুতা মামা গাতাং এস মামা হালু বালালা মামা কে কান্তত্তা কল্লা দেতি মামা ওয়ারং উফাবে
6: মুনিয়াস ফিলওয়ালুমা নুয়াদিহা 1 মেগাহার্টজ দিবেহি এফএম টিউন কন্দামা

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: মুন্না কবা কি হিনাকে দেড়া হিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না আরাঙ্গা কালো মেং দেড়া হিয়া
0: আফনাস দেড়া হিয়া মুন্না মুন্না কম বড়ামেকে দাক্কা ফুং আতা
2: মুন্না তি হে বরক হ ভেন্না হিন কমেন নে আফন তি কাং কোলান্না
1: তি কো দুং হাউ দা হাই রাঙ্গা লায়ে তি হে মুন্না আই কহি আহ হাল বলা ফে মুন্না সকাং কাং কো দেন না হে দি মুন্না আবার হা উপাওয়ে